শ্রোতা বন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আমো পাখরে রহিছি সবু প্রকারর।

0: শ্রোতা বন্ধু, আজির নারী আগামীকালির ভবিষ্যত, কিন্তু এই স্বপ্ন পাই আবশ্যক টিকে সহযোগ আউ সঠিক মার্গদর্শন। আজ্ঞা হ, মহিলা সশক্তিকরণ এবং শিশুঙ্ক দক্ষতা বিকাশ পাই আমি প্রস্তুত। আম সংস্থা লেডি লায়ন দ হেল্পিং হ্যান্ড আমি মহিলা মানুষ স্বাবলম্বী করা সহ শিশুঙ্কু প্রদান করুছু এক সুন্দর ভবিষ্যৎ। আমসহ যোড়ি হুয়ন্তু। আমার ঠিকনা JF308 জগদা ঝিরপাণি রাউরকেলা। অধিক সূচনা পাই কল করন্তু বন্দিতা মাহান্তঙ্কু, মোবাইল নম্বর 8249416238। লেডি লায়ন দ হেল্পিং হ্যান্ড, সমাজ সেবারে আমি সর্বদা আপনঙ্ক পাখারে।
1: সমস্তঙ্কু নমস্কার, মু চান্দিনী প্রধান, অ্যাসিস্ট্যান্ট সয়েল কনজারভেশন অফিসার, ব্লক রাজগাঁওপুর। মু আপনা সমস্তঙ্কু অনুরোধ করুছি যে আপন আপনঙ্ক চাষ জৈবিক প্রণালী রে করন্তু, জৈবিক সারর ব্যবহার করন্তু ও রাসায়নিক পদার্থ কু যেতে কম ব্যবহার করিবে সেতিকি ভালো। তা ছড়া আপনা মানে যেতে পারুছন্তি বৃক্ষারোপণ করন্তু, চাষ সহিত আপন চেষ্টা করন্তু যে যেতে রু যেতে বৃক্ষারোপণ বিল হিড় ও তার চারিপটে করিপারিবে। এহা দ্বারা আম মাটি সুরক্ষিত রহিব, তার ক্ষয় হবনি, যেতে পানি পবন হলে বি আমার মাটি সুরক্ষিত হয়ে রহিব। আম মাটি সুরক্ষিত রহিলে আমি সুরক্ষিত রহিবা আউ আমার সম্পূর্ণ পরিবেশ সুরক্ষিত রহিব। ধন্যবাদ।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী রাউরকেলার সমস্ত শ্রোতা ভাই ভনী মানুষ আজির শিল্প জগত কার্যক্রমকু অনেক অনেক স্বাগত করুছি। মু আপনক রেডিও সাথী অনিতা। তেবে কার্যক্রমকু প্রযোজনা করিছেন্তি বসন্ত কুমার স্বাইঁ। শ্রোতাবন্ধু, আপনার তো জানন্তি সাম্প্রতিক সমাজের যুবপিঢ়ি হেউছন্তি দেশর ভবিষ্যৎ ও প্রগতির মূলদুয়া এবং আম দেশ ও জাতির মেরুদণ্ড। তেণু সেমানকর উন্নতি ও প্রগতিরে দেশর প্রগতি ও উন্নতি নির্ভর করে, নুহে কি? হ্যাঁ শ্রোতাবন্ধু, মাত্র আজির সময়ের সবুঠ বড় সমস্যা হেউছি উচ্চ শিক্ষিত যুবক যুবতী মানক পাই উপযুক্ত চাকরি বা কর্ম।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষীরে আজির বনানীরে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা। তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনার স্বাগত করুছু বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করিবা দরকার। কেতে মহৎপূর্ণ ও কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্লানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্লানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটি আপ্রোসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার MGNREGA স্কিমে প্লানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, আমার ন্যাশনাল আফরেস্টন প্রোগ্রাম, সেথে মধ্যে আমার প্লানশন সব নিয়ে যাইছি। আমার সাধারণত July 1-30 কিংবা August 15-15 সাধারণত প্লানশন করা হয়ে থাকে। এমনি দেখা যাই যে যেটি বর্ষা আগ আসছে সে সময় মধ্যে June 15 পরে পরে কি June 25-30 মধ্যে প্লানশন কাম আরম্ভ করা যাই থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটি পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটি ছোট শিশু অবস্থায় গোটি চারা যেতে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেবার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহা গুরুত্বপূর্ণ না কোন কোচন্তে?
2: আপন সাধারণত দেখুন, আমার গছ লগাইয়া পূর্ব নর্সারি কার্য আমার November-December কিংবা January মাসে আরম্ভ হয়ে থাকে। সে যে চারাটি June 15 কি June 20 ভিতরে হয়ে যায়।

পরবর্তী গীত শুনিবা জিনাতের গালিমে। এই চলচ্চিত্রের গীতটি গাইছেন মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পডওয়াল, রচনা রবীন্দ্র রাওয়াল, সঙ্গীত বাবুল বোস।

0: অতি চমৎকার।
1: হেইটি বাই আসিলেনি,
2: ভাগ্য
3: ভাগ্য
0: মহাভাগ্য।
4: মল্লি, অতিথি মানুম কহিদে আজির নৃত্য গীতর আসর স্থগিত করা যাইছি, সেমানে কালি আসিবে।
3: কাহিকি চারুলতে, এভাবে দারুণ নিষ্পত্তির কারণ কোন চারুলতে?
2: ইহা অন্যায়, ঘোর অন্যায় চারুলতে।
1: বাই তো কহিদে ভিতরকু চালি গলেনি, আউ পচারুচন্তি কাহাকু?
3: হেলে এতে রাতির আমি যিবু কুয়াড়ে যে?
1: সমুদ্র কূলকু চালি যাআন্তু, শীতল পবন বহু থিব, রাতিটা সেইঠি কটেই দেবে।
2: তাহলে চালো বন্ধু।
3: চালু না।
5: চারুলতে
4: কুহন্তু প্রিয়তম,
5: ই তুমি কোন কলো?
4: কোন কলি?
5: অতিথি মানুকু নিরাশ করি ফেরি দেল যে।
4: কালি কি আসিবা পাই কন্ট দেলি পরা।
5: কেতে আশা নেই রাতিক পাই আসিলে, সথেরে আনিলে মন লাখে উপহার, বিপুল ধন, আয়, অলঙ্কার, সে সবুক তুচ্ছ করেদেল।
4: মোর অতি প্রিয় ভক্ত কবি বলরাম দাসঙ্ক তুলনারে সে সমস্ত মূল্যবান উপহার অতি তুচ্ছ, অতি নগণ্য। কহিলে এতে দিন পরে এ অভাগিনী চারু কথা আপনার কেমিতি মনে পড়লে?
5: তুমি তো জাণিছ চারু, প্রভু চকাটোলাঙ্কর এ অধম সেবক তা নিজ আয়ত্তরে নথায়, তা ডোরি যেও আড়কু টাণি নিয়ে মু সেই আড়কু উটারি চালি যায়।
4: বুঝিলি, রাতি পাহিলে নীলাদ্রি বিহারীঙ্কর পবিত্র ঘোষযাত্রা, তো তারি রথ দৌড়ি টাণিবাকু শ্রীক্ষেত্রকু আগমন। ঠিক কহিলি না?
5: কালিয়ার ডোরি ঠারু আউ এক শক্ত ডোরি মতে এঠিকে আকর্ষিত করিথায় চারু।
4: সে পুনি কেউন ডোরি প্রিয়?
5: মো হৃদয়ের রাণী প্রিয়তম চারুমুখীঙ্কর প্রেম ডোরি।
4: তেবে তো চারুলতার জীবন ধন্য হয়ে গলা, এ দাসী প্রতি এতিকি সুদয়া রক্ষিথিবে প্রিয়তম। বসন্তু, এই কুসুম সজ্জিত পলঙ্ক উপরে বসন্তু আপন, আপনকর চিত্ত বিনোদন পাই গীতটি গাউছি, শুনন্তু।

0: চারুলতে, তুম কণ্ঠর সুললিত স্বরের গীত শুনে মু সতরে মুগ্ধ হয়েগলি।
1: খালি কোন মো গীত আপনার মুগ্ধ করে কবি?
0: গীত ব্যতীত তোমার এই ভুবন মোহিনীর উপরে যে চুম্বকীয় আকর্ষণ অছি, পাদরে ঘুঙ্গুর বাঁধি নৃত্যর তাড়ে তাড়ে তুমি যে মাদকতা সৃষ্টি কর, কেবল মু কী শ্রীক্ষেত্র প্রত্যেক রসিক পুরুষ তোম প্রতি আকৃষ্ট হওয়া কিছু আচম্বিত কথা নুহে। কণ হল চারুমুখী, হঠাৎ তুম চন্দ্রমুখে কলা বাদল ঢাঙ্কি হয়ে গেল যে মো কথা শুনে।
1: আপনার কথা মিছ নুহে কবি, এ রূপজীবীর রূপ শিখার যেকোনসি পুরুষ পতঙ্গ পরি ঝাস দেবা আদৌ আচম্বিত কথা নুহে। মোর এ অনিন্দ্য রূপ ছটার কেতে যে যুবক প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হুম তার ঠিকা না। মু অলক্ষণী কেতে যে সুখী দম্পতিঙ্কর সুনা সংসার কু চুনা করেছি, কেতে কেতে পতিব্রতা রমণীঙ্ক কোলরু তাঙ্ক স্বামী দেবতাঙ্কু ছড়াই আনিছি, তার মধ্যে ইয়ত্তা নাই। শ্রেষ্ঠী আউ ধনিক মানে তো এ বারাঙ্গনার পাদ তলে আয় অলঙ্কার আউ বিপুল পরি